আমি হাকির জুন আং দি, জুন আং দি আং দি, জুন আং দি রুংরি সি, জুন আং দি রুংরি বাংজির যারা মুখী সেরা খো ইসি আরি আ যাই দি মোনাং।

ধীরি আরুণ আরিন্দি লোনাঙ্কা হুমরি থারে পেনসামি সি লোনাঙ্কা হুমরি সি আরুণচে সাম্পি নি সোদেশি কালা সেং লং আ

জং নাং তুম দেজির জারাখি নং হাং দাম নন্তি রিজুং আলং লং লুতি তিং কং নাং বার নন হা হা পুরা নাং কানন জানন দেলুন সেদো আলং লুন সে আংনু লে হো দায় নন হো দায় দেতেন আই সারন সারনন বা তাই কি থম থম তা এ হা হা এ হা হা হা নি সোদেশিম কালা সেং লং আপর কে সেং ক্রেং মুন তাজং কার ভিকে দু কক এ পোরম কাথি কে কান সাওয়া আরন।

আরন হা চাকে কান লিদো আরন হা চাকে কান লিদো আরন কাসিম বোরে পাচার চুনন পাচার চুনন বাতাই থম থম তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা নি সুদেশিম কালা সেংলং থয় পিপেনবাং আবু ক্রন ক্রন কে দু কে বাং গিলিং আং পং রা নাম দো আ থানালং কে কান কে বাং ভেঙ চে চাপ ক্লং নি সুদেশিম কালা সেংলং তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা